0: live vanuit de hoofdstad. Ujala's Brasa Mila Fest, Indoor Summer Edition Den Haag. Food, music, dance, shop, market, culture, family entertainment, taste, Bollywood vibes and beats. Brasa Fest, zaterdag 29 en zondag 30 augustus in Gia Event Center. Get ready, get ready, get ready. Maak je op voor het grootste en gezelligste Hindoestaans event van het jaar. Brasa Fest, twee dagen non-stop. Entertainment, music, food, market en entertainment voor het hele gezin. Samen feesten, shoppen, eten, dansen en genieten. Ha? Live music, dance show, dance clinic, fashion, lifestyle, jewelry, gifts, culture en market. De allerbeste muziekformaties en artiesten uit de scene op één event. Brasa Fest. Check voor meer informatie op brasafest.nl. Koop je super early bird tickets vanaf slechts 8,50 €. Check op brasafest.nl. Powered by utix.nl en Ujala Radio. Arre, zoen, wacht even. Ha, Jelly Brasa Fest, yes. Fase 1 is volledig uitverkocht, sold out. Haha, hambole, 3 liter ze toch? Heb jij nog geen tickets? Dan is dit je kans om de early bird tickets in fase 2, mooi seizoen, in fase 2 te scoren. Wacht niet te lang, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. To Jelly Kermousi, Jelly Gome, Jelly Brasa Fest. Ha, 100 Jelly Brasa Fest. Bestel nu via www.brasafest.nl.
1: Stichting Abhiyan. Stichting Swadesh aur Shri Lakshmi Narayan Mandir ke saath aap har ek ko prem purvak nimantran de rahe hain. इस साल के पार्थिव शिव पूजन में हिस्सा लेने के लिए पूज्य पंडित मान्यवर श्री पंडित परशुराम रामलोचन तिवारी जी के साथ शिव पूजन इस साल है अगस्त के 9 तारीख दिन में 12 बजे से 6 बजे तक स्ट्रांत नॉर्थ आ जूतरमीर में और पूजन में पान फूल प्रसाद अर्पण करने के पूरा पूरा मौका दिया जाएगा आप हर एक को प्रेम पूर्वक निमंत्रण है आने के लिए 9 तारीख अगस्त नई खन औखुस्त दिन में 12 बजे से स्ट्रंथ नॉर्थ आ जूतरमेर में
0: kortjarig, door jenemdien hè, door zaalgren hè, of ga je trouwen? Door wie wou honne wel hè, door shadi honne wel hè, ja kiesie ka moende sanskaar hè. Ujala Radio per vermaaisch aap deze te hè, pandra vermaaisch voor maar 100 euro op Ujala Radio. Stuur je mail naar info@ujala.nl.

हमें तुमसे हो गया प्यार के दिल पर देसी हो गया। ब्यूटीफुल सॉन्ग हिलक गाना हियर बाय उज्जाला रेडियो। फिल्म का नाम है तेरे नाम, uit het jaar 2003, met in de hoofdrol onder andere Salman Khan. Op het programma Groep Zuret Giet Kesat is waar film Gajanise. Ook weer een Ghana from way back, uit het jaar 2008. Groep Zuret Song, Beautiful Ghana, or Ghana kanaam he, Guzarish.

तू मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को राज राज है गुजारिश फिल्म का नाम है गजनी जहां आप मुझे सुन रहे हैं एक सौ से वेलकम बाय उजाला रेडियो आप सुन रहे हैं उजाला रेडियो अमित जयराम के साथ Ik zou zeggen, geniet lekker van deze heerlijke dag. En geniet lekker van deze heerlijke sfeer bij Ujala Radio. Toet jij het toch? Surf mooi mooi Ghana. Goed surf het Ghana. En zo genieten we lekker van de heerlijkste radio, Ujala Radio.